0: صلی علی محمد و آل محمد.
1: মাশাল্লা স্তোত খাতা অমি ওয়াক কুনি সুনুসি ইয়া বালতি প্রোগ্রামি ফানকেচিন খাতস কুন স্পেরান লাসনা বিন জুক সু ইজাজত শেষ দিবস ইয়াস জু খোদান সাহমানি ফাকরিং.
2: দারে সাকপায়েন্তেস বালতি প্রোগ্রাম ইয়া নিনুত পিন রগসকত মিডিয়াম ওয়েভিকা আচেস আকাশবাণী কারগিলিকানা জরিনুত.

দুইন গাছি দিন প্রচুপাতি প্রোগ্রাম ইসিরপো মিডিয়াম বিভিকা আচাস আকাশবাণী কারগিল খানা সরিনুত ওয়াসপো খবর ইথো সংসুক কসতা পুরগি খবরুল্লাহ ইয়ান মসাত

0: সদা যাতে নক স্কুজাব সিং ডোলকার লিয়ং লিজু খুঁতা তিনি এগ্রিকালচার এক্সটেনশন অফিসার যুগতেন খুঁ তংপু তিনি খোলা তিনি খুঁসে চার্জি গুণ স্কুল টিভাটিলিজু টিভং সঞ্চিতা ফুলছে
1: নোকার তিনি স্কুল অফ এগ্রিকালচার সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি অফ লাদাখ তং ইন্ডিয়ান মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্ট নিসকি জুমজেলা লেপকানি টাটো সাতং কাদালাম স্টোন বো জুস তং তিনি লেস দো না দিন ফিতো ট্রোট নিউ সসপো ডিগ্রি সেলসিয়াস জি লুসে খো সচ্চো জাতে দু ইয়ং ট্রোট মা সসপো ডিগ্রি সেলসিয়াস নি সুসং ইয়ং ট্রোট নিউ সসপো ডিগ্রি সেলসিয়াস না লুসে সচ্চো জাতে দু কাসাজু তেনা চোখলা সেপ্টেম্বর সেস চুপ গিয়া নাই সুর সাকি পালা নামলা বো খরখোর জিক তাই ইয়ংপো ইয়ং ট্রোট মা সসপো ডিগ্রি সেলসিয়াস নি তাই সুর সঙ্গে পালা নো ইয়ং ট্রোট নিউ সসপো ডিগ্রি সেলসিয়াস জি তং গিয়াদি পালা নো কাসাজু তেনা চোখলা তিনি ট্রো তাং মা বাত কানি জিং বাত পাঙ্গল তেও জুয়া জাতে দুক তিনি তিনি সুকাদি ট্রোয় খুয়ু মশালা ইয়ত না তিনি ট্রো লঙ্গা সিক্স ইঞ্জিক তাঙ্গা তা বাট রাগা মিনাক জুয়েন জিং তেনা চোখলা তাং সিং কাম সে রাগা মিনাক সিক্স ইঞ্জিক তাং ট্রো তাং ইয়ং মাং নি খুয়ু মুন সাল জুয়া জাতে দু কাসাজু তেনা চোখলা তিনি সাত সোদ মে কাকো তেনা মোলা জাতে তেন তিনি সাত সোদ মা হন কাজু স্পের না টমাটর জুসে তেনা চোখলা খিরা জুসে লাবুক জুসে তেমন লেনচে সে তুসপো লেপসে ইয়ত না তিনি তাহাং সিংরাং ছা তুসি কাঙা জিক সিনজিক তাঙা লেনা জা জুসে দু কাসা জুত
0: কাসা তাশিলে দিনে তেনা চোসলাঙা তা নিমাইল জোসে দিনে জিংবাত পাগুনি ফেখনি কায়াং লাপচা না তিনি টংটে সাদে সচ্চো জাতে কালা জাতে দুগং লিজু তিনি নিমাইল জোসে না থরে সে তেনে গাতা টুত মাংশক পো ডিগ্রি সেলসিয়াস নিশুর সাক মিস লুসে সচ্চো জাতে দুগং লিজু তেনা চোসলা টুত নিংশক পো ডিগ্রি সেলসিয়াস গু লুসে সে তিনি খোয়ে সচ্চো জাতে দুগং লিজু তেনা নাং ইয়াম পো তিনে গাতা ইনা জাভিসিস তিনে গাতা চুপ গেট নিং নিশুর সাকসি সুপা তিনি নামলা খারকুর নাং ইয়াম পো তিনি টোদ মাংসক পো ডিগ্রি সেলসিয়াস চুপ গেট নে ডিগ্রি সেলসিয়াস নিশুর সবজি সুকপা তেনে লুসে সে সচ্চ জাতে দুক ইয়াং টোদ নিংসক পো তেনে ডিগ্রি সেলসিয়াস দুন নে ডিগ্রি সেলসিয়াস গু সাপেক লুসে সে সচ্চ জাতে দুক অনে জো তেনা চুসলা তেনে গাতা চাংতাং ইউল জোস কুনে না গাতা ইনা তেনে গোবি চোখ তেনে গাতা ব্রকলি চোখ গাতা আতা বাজা তিয়ত না তেনে তেও গুন গাতা আলদিমো চোস্তে জিক্স তে তেনে খুঁতা ডিলতে সান্তে দুগ আলতাস্তে তেনে তেও নিয়া গাতা লাগবে না লেন গো শুরু গং লেজু তেনা চোখলা তেনে তুরু গুপচুক সুনে ফে কায়াং খনে লাপচা সালা জাতে দুক তিনি নামলা তিনি গাতা গুরা নাং পো তিনি তুরো গুনে না গাতা আয়ং ছাম্পা চোখ তিনি আং খোল লাগাতা জুমো ইয়ং চেসে স্কাপ সুখ জোয়ানো জুর গং লেজু তা তে তুস পেকা তিনি আং তুরো গুন লাগাতা তুস গাছমান ছাচো চে সঙ্গলে ইয়ামপো তিনি খোলা নামলা গুরা নাং পো তিনি আং খোলা সাপ্লিমেন্টারি গাতা ছাক নাং সা ছাক কুন গাতা গেলা সল গোসে সঙ্গ মা খাকচানি নক জুর গং লেজু তেনা চোখলা তিনি খুঁ কাকসে গাতা তংরা ইন্দো তেনা চোখলা স্তারা ইউডো তেসং মা গাতা লাকমো নাং তিনি সানে তুস পেকা তিনি গাতা টুনমো চোস্তে বোর গোসে স্পং মা খাকচানি নি নক জুরু গং লেজু তিনি তংরা গুন গাথা ইয়ং তুস তুসে গা সা নাং তিন গাতা লো মা চোখ তাপ স্টেস কাম্পো নাং গাতা লাকমো ইয়ং গোসে সাং তিনি মা খাকচানি নক জুরু গং লেজু
1: কাসাজু তেনা চোখ সাং গাতা শামচো ইউল জং সিং গাতা শকিরবু চান গাম ইউলি টাং টুই সাত সো চোস কান নাং সিন দে দিরিং ফিতো গাতা টোট নিউ শোস পো ডিগ্রি সেলসিয়াস চুবজি তাং ইয়ং তোরাজ নিমে টোট মা শোস পো ডিগ্রি সেলসিয়াস নি শুর সাং ইয়ং টোট নিউ শোস পো ডিগ্রি সেলসিয়াস চুবজি লুসে সে খোঁ সো চো জাতে দু কাসাজু মাতা ইন্না সেপ্টেম্বর সে চুপ গ্যাত নাই নিশুর সাকসি পালা টোট মা শোস পো ডিগ্রি সেলসিয়াস নি শুর সাবজি তাং নি শুর সারুগ পালা লুসে সে নো ইয়ং টোট নিউ শোস পো ডিগ্রি সেলসিয়াস চুপসুম তাং চুপ গিয়া দি পারা লুসে জেনো কাসাজু খাদা লামস্তন মুন কাজুক জান গাতা লে জুম করি জিং বাত পাঙ্গুন লা সারে তেনা না চোস নো
0: কাসা তা শিলে তেনা চোস লা গাতা তুর তুক জং সে ফিয়াং ইকা তেনে গাতা ইয়াং খাদা লামস্তন লে বাজা তেনো গং লিজু সামে সংস মুন লা তেনে টাং টুই ছাত পয়জু স্তাং না তেনে তুর তুক জং সে না গাতা তেনে টোদ মাংশক পকের তেনা ডিগ্রি সেলসিয়াস নিশুর সবজি লুসে সে তেনে কোয়ে সোচ জাতে দু গং লিজু ইয়াং টোদ নিংশক পকে তেনা তেনে ডিগ্রি সেলসিয়াস শচু লুসে সে সোচ জাতে দু গং লিজু তেনা নাংজিন লা তেনে ইনাল জাভেসেস চুপ গ্যাদ নিং নিশুর সুপা তিনি নামলা তিনি খারকু জিনাম পো তিনি টোদ মাংসক পো ডিগ্রি সেলসিয়াস মিশু নে ইসুর সবজি সুপা লুসে সে সচ্চ জাতে দুক ইয়াং তুর তুক জংসে না তিনি টোদ নিংসক পো কেটে নাম ডিগ্রি সেলসিয়াস গু নে তিনি ডিগ্রি সেলসিয়াস চুকশিক থাকবা লুসে সে সচ্চ জাতে দুগং লুজু তিনি নাংজিন লা তিনি ইয়াং তুর তুক জংসে গাতা ডুনাস বাদা জাতকান গুনি ফে ইয়াং একা লাপচা বোরা জাতে দুগং লুজু তিনি গাতা সাপসা গুনসাল টেস্টিং নেস তন থক গুন তা লাপচে গুন সিং স্কাম স্তে মানে তিনি গাতা খুইজ গুনসাল মাগু জুর গং লুজু তেবি ফে তিনি গাতা চাপিক শিয়াং শিমা চুস গুন গাতা ইংস্তে কালতেস তেনে গাতা ফুকমা না তেনে স্তন থক পোঙাতা সোসো ছাদ না তেনে গাতা তেনে খুয়ুস গুন তেনে গাতা সাল গো শুরু গং লজো
1: কাসা জু তেনে সোস না গাতা কারগিল জো ইং গাতা টাটো ছাদ সোচস কান নাং জিন দিরিং ফিতো গাতা টাটো ছাদ নিউ সোস পো ডিগ্রি সেলসিয়াস চুং ইস ইয়াং থরাজ নিমি এটা টো ছাদ মা সোস পো ডিগ্রি সেলসিয়াস নি শুর সাবজি ইয়াং টো নিউ সোস পো ডিগ্রি সেলসিয়াস চুকসুম লুসে সে কোন সোচ চুয়া জাতে দু কাসা জু Yang September itu cukup jad nang isu saksi pada tahun mahu sok 10 degree Celsius isu tang isu tangan pada lusia zino yang tahun mahu sok 10 degree Celsius cukup nis tang cukup jipada lusia zino kasaju. Namlabo mangchang ata

মিডিয়াম ভিকা মাছেস আকাশবাণী কারগিলি কানা জিরিনু ওয়াসপো তুসুত ত্রুকনামিনেট চৌকাশংসুক কাসাতা প্রোগ্রাম মেজাত গান্ধী কাসল প্রোগ্রাম সচুখন পইন সজ্জাত আলী সুজাত প্রোগ্রাম প্রডিউসার গুলজার হুসেন

মিডিয়াম বিবেকা আচাস আকাশবাণী কারগিলে কানায় সেরিনু থেলে প্রোগ্রাম ইয়ান খানুন ওয়াক্সপোর্ট সানি তুসু তুসু সংসুক আচি দেরিং প্রচুকপাতপি প্রমাচিক প্রোগ্রামি ওয়াক্সপোর্ট থামাথন আজকে নিমে তুসু চুঙি শিকা আচা ইয়ান তিদুনুকলে বুক দে মনপু আচা ইজিন শেষ দেব সিয়াজু খোদানার সাহমানি ফখরিয়াং ওয়াসালামু আলাইকুম জয় হিন্দ।